আকাশবাণী কলকাতা, আজ মঙ্গলবার, 20শে শ্রাবণ 1948 শকাব্দ, 11ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 25শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:56 হয়ে 57 সেকেন্ড। আজ সূর্যোদয় 5:13 সেকেন্ডে, সূর্যাস্ত 6:09 46 সেকেন্ডে।

0: India provides approximately 95% e-visas applications in less than 72 hours. With the latest addition, the total number of international ports enabling entry of e-visa holder foreigners has increased to 88, including 37 airports, 38 seaports and 13 land ports. In Jharkhand, protests have intensified over alleged irregularities in recruitment examinations after clashes between students and police during assembly march in Ranchi. Our correspondent has the details.
1: Thousands of aspirants led by the JPSC-JSSC Reforms Bunch marched towards the Vidhan Sabha and attempted to cross several barricades, following which police used water cannons and tear gas. The protesters are demanding an independent CBI probe into the JSSC-CJL examination and comprehensive reforms in the JPSC-JSSC examination system. Meanwhile, the Jharkhand CID arrested former JPSC chairman L. Khyangte in connection with the alleged recruitment examination irregularities. Union Minister of State for Defence Sanjay Said criticized the police action and reiterated the demand for CBI and ED probes. BJP MP from Hazaribagh, Manish Jaiswal, met Union Home Minister Amit Shah and raised the issue of alleged irregularities in the JPSC-JSSC examinations and the students' agitation seeking a CBI probe. Mavish Rahman, Akashwani News, Ranchi.
0: A powerful 7.4 magnitude earthquake struck western Colombia yesterday, killing at least 111 people, damaging hundreds of buildings and leaving many trapped under debris while their loved ones and rescue workers searched through the rubble. Colombia's President Abelardo de la Espriella said at least 87 people were injured and declared an emergency to expedite funding for the quake recovery while saying he would visit the disaster zone. The epicenter was in San Jose del Palma, a community of about 4,800 people in the Chocó region, about 400 kilometers west of Bogota, U.S. Geological Survey said. The quake was also felt in neighboring Ecuador and Panama, though minimal damage was reported there. The quake ravaged cities across the west of the country, including Pereira, Quibidio, Cali, Manizales. The resident search teams picked through the rubble of collapsed buildings amid concerns by authorities of aftershocks. And India has made a strong start at the Under-23 Commonwealth Fencing Championship in Lagos, Nigeria, winning 17 medals, including 4 gold on the opening day. And that is the end of this news bulletin.
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা 75 তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন জানিয়ে দেব আজ মঙ্গলবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতার 75 তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলির 75 তরঙ্গের একটু পরেই 6:30 আজকের চাষবাস, কৃষি সুপারিশ, কৃষিক্ষেত্রে ড্রোন প্রযুক্তি বলবেন ডাক্তার প্রকাশ দত্ত। 6:40 আপনার স্বাস্থ্য, দাঁতের ঘরে রোগের বাস বলবেন ডাক্তার তীর্থঙ্কর দেবনাথ। 6:45 প্রাথমিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও চন্দ্রজিৎ প্রামাণিক। 7:45 রবীন্দ্রসঙ্গীত অর্পিতা নন্দী। 8:00 জানা অজানা টেলিস্কোপের কথা প্রথম পর্ব বলবেন রবীন্দ্রলাল মুখোপাধ্যায়। 8:05 আধুনিক গান দেবারতী চট্টোপাধ্যায়। 8:20 উত্তরণ দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম করেন্দ্র দাসের সাক্ষাৎকার রেকর্ড করে এনেছেন অরুষি চট্টোপাধ্যায়, শুনবেন প্রথম পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল অরিন্দম ভট্টাচার্য। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি আলিপুরদুয়ার। 9:30 গানে গানে পরবর্তী পর্ব। 10:30 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান জন্মদিন বিশেষ সপ্তাহ, অতিথি সুধাবর্ষী চক্রবর্তী এবং নীলাঞ্জন ঘোষাল, উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী ও সায়নী মজুমদার। 12:00 রজনীকান্তের গান, 12:15 লোকগীতি সঞ্চিতা চৌধুরী, 12:33 অনুজমি দুন ফসল সবজির বিভিন্ন রোগ ও তার প্রতিকার ডক্টর রঘুনাথ মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক।

বেলা একটায় নির্বাচিত নজরুল গীতি, 1:45 মাননীয় শিশু উপস্থাপনায় নীলিমা সাদরা, 2:30 সাঁওতালি অনুষ্ঠান, গানে বুলবুলি হাস্তা ও সহশিল্পীবৃন্দ। পরে সাঁওতাল সমাজের বিচার ব্যবস্থা এবং বর্তমান সাঁওতাল সমাজ।

আলোচনায় রাবণ দাস হেমব্রম, জমাদার কিষ্কু এবং সীতারাম বাস্কে প্রথম পর্ব, লোকগীতি ডেভিড বাস্কে ও সহশিল্পীবৃন্দ, গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রতন কুড়ি, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য, নবম শ্রেণীর বিদ্যার্থীদের জন্য জীবন বিজ্ঞান নিয়ে আলোচনায় বেলঘড়িয়া যতীন দাস বিদ্যামন্দিরের শিক্ষক অরুণাভ দত্ত, সঙ্গে দুজন শিক্ষার্থী। ছটা বেজে 5 মিনিটের সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি শ্যামচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠান ক্ষুদিরাম বসু এবং তার স্বাধীনতা আন্দোলন, বলবেন চাঁদু মান্ডি। লোকগীতি সুভাষচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ, জলধর হাসদা ও সহশিল্পীবৃন্দ, 6:38 কৃষি কথার আসর, ভারত ছাড়ো আন্দোলনের কথা, আলোচনায় সুদীপ মণ্ডল, চন্দন কুনার, স্বাগতা মণ্ডল মল্লিক এবং সুব্রত চক্রবর্তী, 7:10 তর্জা গান, যাদব মণ্ডল ও সহশিল্পীবৃন্দ, 7:30 সমীক্ষা, বলেছেন পিনাক পানি ঘোষ, 8:00 আজকের প্রসঙ্গ, প্রয়োজন আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, 8:15 শহর কলকাতা, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, 8:30 কথাই কাহিনী প্রতিশ্রুতির ফাঁকি, রচনা অশোক কুমার কর্মকার, প্রযোজনা রফিউদ্দিন। 8:45 অর্থনীতির দুনিয়া, অর্থনীতির বিকাশে তাঁত শিল্পের ঐতিহ্য ও গৌরব, প্রথম পর্ব, অংশগ্রহণে অধ্যাপক শুভম লাহা এবং অধ্যাপিকা ডক্টর অনিতা মজুমদার, 9:00 খেয়াল, অরিন্দম ভট্টাচার্য, 9:30 শ্রবণী, স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি কথন, বলেছেন বীণা দাস ও বিমল দাশগুপ্ত, স্মরণে বরণে কবি সুকান্ত ভট্টাচার্য, বলেছেন বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত অঞ্জনা ব্রহ্ম, 10:45 নজরুলগীতি অনির্বাণ দাস, 11:00 রজনীকান্তের গান কুন্তল চক্রবর্তী, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশন করবেন করুণাময় দাস। এবারে আসছি সঞ্চয়িতা প্রজাতন্ত্রের প্রথম অধিবেশনে, একটু পরেই 6:15 সুবদ্ধ সঙ্গীতে খেয়াল পণ্ডিত উল্লাস কাসালকার, 6:25 রবীন্দ্রসঙ্গীত অর্পিতা নন্দী, 6:35 রামচরিত মানস পর্ব 199, 6:45 ভজন অনির্বাণ দাস, 7:10 যুববর্ণের অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অস্মিতা রায়, 8:30 রজনীকান্তের গান কুন্তল চক্রবর্তী, 8:45 আধুনিক গান দেবরতী চট্টোপাধ্যায়, 9:10 রসধারা উপস্থাপনায় পাবিয়া ভট্টাচার্য, 10:15 অঞ্জুমান উপস্থাপনায় শায়েস্তা নাচ, 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান হিটস অল দা ওয়ে উপস্থাপনায় অভিনব ভাদুড়ি, বেলা 12:00 সুরভি উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে উপস্থাপনায় অভিনব ভাদুড়ি, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা দেবজিৎ প্রতিদ্বন্দ্বী, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রজনীকান্তের গান কুন্তল চক্রবর্তী, 5:20 উর্বশী উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা অঙ্কিত শর্মা, 6:30 গুলগুলসান অঙ্কিত শর্মা, 7:10 নজরুলগীতি অম্বরীশ ভৌমিক, 7:10 দর্পণ অঙ্কিত শর্মা, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 সংসদ পর্যালোচনা, 8:30 স্পটলাইটে বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান জ্যাজ টাইম উপস্থাপনা অভিষেক মণ্ডল, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজ সারাদিনের গীতাঞ্জলি ও সঞ্চিত পঁচাত্তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে।

এখন সুভদ্র সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পণ্ডিত উল্লাস কাসলকার, রাগ ভৈরব ও প্রভাত ভৈরব।

সুবাদ্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন খেয়াল শিল্পী পণ্ডিত উল্লাস কাসলকার, রাগ ভৈরব ও প্রভাত ভৈরব। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অর্পিতা নন্দী।

সবাই কি সুপ্রভাত, কেমন আছো সবাই? সময় এখন সকাল 7:10, আর তোমার সঙ্গে আড্ডায় রয়েছি আমি, তোমার যুবপানির বন্ধু অস্মিতা। গতকাল যেরকম ঝড় বৃষ্টি হয়েছে, তারপর আজকে সকাল সকাল কারা কারা ঘুম থেকে উঠেছো সেইটা আমাকে আগে জানাও। কারণ কালকে যেরকম ঝড় বৃষ্টি হয়েছে, অনেকেই রাস্তায় আটকে গিয়েছিলে, অনেকে হয়তো বাড়িতে বসে বৃষ্টি বা ঝড় এনজয় করছিলে, কিন্তু এই যে সারা রাতের একটা ঘুম, একটা শান্তির ঘুম, সেটা তো সত্যি আমাদের মনকেও অনেকটা আনন্দ দেয়, তাই না? কিন্তু হ্যাঁ, ওই যে সকালবেলা 7:10 বেজে গেছে আর তোমার সঙ্গে যেখানে আড্ডায় অস্মিতা চলে এসেছে, তাহলে তো আর তোমাকে ঘুমোতে দেবে না, তাই চটপট তোমরা উঠে পড়ো। আর হ্যাঁ, এই যে সকালবেলাটা সত্যি ভারী অদ্ভুত লাগে, তাই না? মানে এই সকালবেলার একটা আলো, একটা বৃষ্টি ভেজা রাস্তা, তারপর ওই ধরো পাখির ডাক, কিংবা ওই তোমার পছন্দের একটা জায়গা, যে জায়গায় দাঁড়ালে তোমার মনে পড়ে যায় কত স্মৃতি, এই যে সকালবেলার একটা দৃশ্য, সেটা সত্যি বড্ড মনোরম, তাই না? কিন্তু এই যে সকাল সকাল যেখানে তোমার সঙ্গে আড্ডা দিচ্ছি, আর যারা যারা এখনও বিছানা থেকে ওঠোনি, তাদের জন্য এখন রাখবো একটা সুন্দর গান। কীরকম গান? যেখানে পাখির ডাক আর নিজের মনের মধ্যে ভীষণভাবে ওই হাওয়া দোলা দিয়ে যায়। কার কণ্ঠে অনেকেই আন্দাজ করতে পারছো, আমি বলছি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কথা। মানে মানবেন্দ্র মুখোপাধ্যায়কে নিয়ে আজকে তো গল্প করব। কেন গল্প করব সেই প্রসঙ্গে তো আসবোই। আর যারা যারা আজকের অনুষ্ঠানের পোস্টার দেখে নিয়েছো, তারা তো বুঝতেই পারছো যে আজকে কেন মানবেন্দ্র মুখোপাধ্যায়কে নিয়ে কথা বলবো। কারণ আজকে একটা বিশেষ দিন, আজকে সঙ্গীতশিল্পী এবং সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্মদিন, তাই আজকে সুপ্রভাতের আসরে কথা বলবো তাঁকে নিয়েই। তবে ওই যে সুন্দর একটা সকালে তোমার জন্য আপাতত রাখছি একটা ভীষণ সুন্দর গান, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়।

সালটা 1960, সেই বছর পূজোয় বিখ্যাত এক গানের মহলা, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়। রেকর্ডিং হবে একটু পরেই, অথচ নচিকেতা মানে নচিকেতা ঘোষের তৈরি মুখরাটা কিছুতেই পছন্দ হচ্ছে না। শেষে তবলিয়া রাধাকান্ত নন্দীকে মানবেন্দ্র মুখোপাধ্যায় বললেন, তুই একটা টুকরো বাজাতো। বাজালেন রাধাকান্ত, সেই গানের মুখে তিনি গাইতে শুরু করলেন। এবার মানবেন্দ্র রাধাকান্ত দুজনেরই খুব পছন্দ হলো। নচিকেতা গেলেন রেগে, তকাতকি করেই উঠে গেলেন মহলা ছেড়ে।

0: শেষ পর্যন্ত যখন তাদের গানটা শেষ পর্যন্ত তৈরি হলো, তারপরে নচিকেতা ঘোষ নিজে এলেন এবং এসে অত্যন্ত আনন্দিত হয়ে জড়িয়ে ধরলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়কে। এখানেই বোধহয় এই যে টুকরো টুকরো গল্পগুলো, এই টুকরো টুকরো গল্পগুলোই বোধহয় থেকে যায় বড় কোনো শিল্প এবং সেই সৃষ্টির ক্ষেত্রে। দেখো, আজকে যেহেতু মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্মদিন, তাই তাঁকে নিয়ে গল্প তো হবেই, কিন্তু দেখো শুধুমাত্র আজকের দিনে এরকম সুন্দর ঘটনা তো ঘটেইছে, পাশাপাশি আরও অনেক ঘটনা ঘটেছে যে এই ঘটনাগুলো বোধহয় আজকের দিনকে আরও অনেকটা গুরুত্বপূর্ণ করে তুলেছে। তাহলে এখন শুনবো আজকের দিনে ঠিক কী কী ঘটেছে।
1: আজ এই দিনে

1908 সালে খ্যাতনামা বাঙালি রবীন্দ্র বিশারদ পুলিন বিহারী সেন জন্মগ্রহণ করেন আজকের দিনে। 1929 সালে সঙ্গীতশিল্পী এবং সুরকার মানবেন্দ্র

0: মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন আজকের দিনে। 1938 সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পদার্থবিজ্ঞানী চঞ্চল কুমার মজুমদার জন্মগ্রহণ করেন আজকের দিনে। ১৯০৮ সালে ভারতের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় আজকের দিনে।
1: আজ এই দিনে
0: ছোট্ট করে তোমাদের বললাম আজকের দিনের বিশেষত্ব কি, মানে আজকের দিনে ঠিক কী কী ঘটনা ঘটেছে সেই সম্পর্কে তোমাদের জানালাম। কিন্তু এই যে আজকে কথা বলবো মানবেন্দ্র মুখোপাধ্যায়কে নিয়ে, তার বিভিন্ন সৃষ্টি নিয়ে, তার জীবনযাপন নিয়ে, সমস্তটা নিয়েই কথা হবে। কিন্তু যেহেতু তিনি একজন সঙ্গীতশিল্পী এবং সুরকার, কথায় গানে তাকে তো আজকে আমরা স্মরণ করবই, তাই আবারও তোমার জন্য রাখছি তাঁরই গাওয়া ভীষণ সুন্দর একটি গান। এবং যে গান আমাদের বোধহয় নতুন করে ভালোবাসতে শেখায়, নতুন করে বাঁচতে শেখায়। তিনি যেভাবে ভালোবাসার কথা বলে গেছেন, যেভাবে ভালোবাসার গান গেয়ে গেছেন, সেটা বোধহয় সত্যি বড্ড আমাদের মনকে নাড়া দিয়ে যায়। এই মুহূর্তে তোমাদের জন্য রাখলাম মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে আমি এত যে তোমায় ভালোবেসেছি।

শিল্পী এবং সুরকারের জন্মদিন, যার বাংলা আধুনিক গান এবং নজরুলগীতি আমাদের মন ছুঁয়েছে বারবার। স্বর্ণযুগের গান যা প্রজন্মের পর প্রজন্ম বাঙালির অহংকার। হেমন্ত মুখোপাধ্যায়ের মান্না দিয়ে সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, আরও কত নাম। তবে বাংলা সঙ্গীতের এই সমস্ত দিকপাল সঙ্গীত শিল্পীদের মাঝে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের নাম আমাদের প্রত্যেকের অহংকার, গর্ব। সুরকার এবং সঙ্গীত শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্ম 1929 সালের 11ই আগস্ট। ডাকনাম পল্টন। ছোটবেলা থেকেই এই সুরেলা পরিবেশে বেড়ে ওঠেন মানবেন্দ্র। নিজের দীর্ঘ সঙ্গীত জীবনে বহু হিট আধুনিক গান শ্রোতাদের উপহার দিলেও নজরুলগীতির প্রতি তাঁর এক অদম্য ইচ্ছে ছিল, আলাদাই ভালোবাসা ছিল। শোনা যায় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাকা রত্নেশ্বর মুখোপাধ্যায় ছিলেন কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু। এমনকি স্বয়ং কাজী নজরুল ইসলাম নাকি মানবেন্দ্র মুখোপাধ্যায়কে দুটি গানও শিখিয়েছিলেন। গান দুটি কী ছিল জানো? ছিল সখী সাজায় রাখল, পুষ্পবাসর এবং হে মাধব হে মাধব। নিজের জীবনে প্রচুর নজরুলগীতি রেকর্ড করেছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। এবার তোমায় বলবো তাঁর সঙ্গীত জীবনের সঙ্গে যুক্ত হওয়া কীভাবে তা নিয়ে। বাবা অতুলচন্দ্র তখন কলকাতার কালীঘাটে থাকতেন। ম্যাট্রিকুলেশন পরীক্ষার পর তিনি আবার কলকাতার বাড়িতে থাকা শুরু করেছিলেন, তবে মাঝখানে তিনি কলকাতার বাড়ি ছেড়ে থেকেছেন বেশ কিছুদিন এবং নিজেকে ধীরে ধীরে সঙ্গীত সাধনায় ব্যস্ত রাখা শুরু করলেন। 1966 সাল থেকে 1988 খ্রিস্টাব্দ এই সময়কালে তিনি 153টি নজরুলগীতি রেকর্ড করলেন এবং তাঁর গাওয়া শেষ যে বাংলা গানের অ্যালবাম, যা বাগবাজারের গান প্রকাশিত হয়েছিল, যা আমাদের প্রত্যেকের অত্যন্ত কাছের এবং পরিচিত একটি অ্যালবাম। তবে দেখো, এত কিছুর মাঝখানে তোমাদের একটা মজার গল্প বলা যেতেই পারে। তার কাছে হঠাৎই একটা কথা এলো, আপনাকে একটু খারাপ করে গাইতে হবে। স্বয়ং ছবির পরিচালকের কথায় আকাশ থেকে পড়েছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। দিয়ানেয়া ছবির গান অত্যন্ত জনপ্রিয় গান, দোলে দোদুল দোলে ঝুলনা। তারই রেকর্ডিংয়ের আগে রিহার্সাল। শুনে তো তিনি অবাক, সঙ্গীত পরিচালক শ্যামল মিত্র সহ ইউনিটের অন্যান্যরাও উপস্থিত। তাঁরই ফাঁকে এমন কথা তিনি বললেন, মানে কেন, কি বলছেন? তিনি কিছুতেই বুঝতে পারছেন না। পরিচালকের যুক্তি, আসলে ছবিতে নায়ক মানে উত্তম কুমার, যিনি গান জানেন, তার বন্ধু অর্থাৎ তরুণ কুমার, যিনি গাইতে পারেন না, গল্পে এমনটাই বলা ছিল, নায়কের গানটা শ্যামলবাবুর মানে শ্যামল মিত্রের। এবং বলা হয়েছিল মানবেন্দ্রবাবুকে যে আপনার গানটি হবে বন্ধুর লিপে। উত্তরে এলো, তাহলে খারাপ করে গাইতে হবে, তাহলে আমাকে ডেকেছেন কেন, আমায় বরং ছেড়ে দিন। গম্ভীর হয়ে উঠে পড়তেই যাচ্ছিলেন মানবেন্দ্র। তখনই নায়ক উত্তম কুমারের প্রবেশ। কন্ট্রোল রুমে বসেছিলেন এতক্ষণ, এ ঘরের সব কথাই তার কানে গেছে। ঢুকেই বললেন, মানব তুই উঠিস না। মানবেন্দ্রর মনের অবস্থাটা বিলক্ষণ বুঝেছিলেন তিনি। আলাপ তো আর একদিনের নয়, যখন তিনি চলচ্চিত্রের ধারে কাছে নেই তখন থেকে উত্তমবাবুর সঙ্গে যোগাযোগ। টালিগঞ্জের বিভিন্ন পাড়ায় পাড়ায় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে তবলা শিখতে যেতেন এবং তবলার তালিম নিতেন অরুণ কুমার চট্টোপাধ্যায়। সে কতকাল আগের কথা, সেই আলাপ আরোই জমে গিয়েছিল 74-এর একসঙ্গে অভিনয় করার সময়। ইউনিটের লোকজনের দিকে তাকিয়ে উত্তম কুমার বললেন, দেখুন, গল্পটা তো রবীন্দ্রনাথ কিংবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে নয়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়েরও নয়, একটু বদলে নিলে কোনো রকম মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। নায়কের বন্ধুকে গায়ক করতে দোষ কি? মানবকে আপনারা ডেকেছেন, ও তো চাইবে ওর একাংশ, সমস্ত ভাগটাই দিয়ে দিতে, 100 ভাগ দিয়ে দিতে, যেমন আমার কাছে থেকেও আপনারা আশা করেন। ও তো গায়ক, ওরও তো শিল্পসত্তা রয়েছে এবং সেই শিল্পসত্তা সকলের কাছে ছড়িয়ে পড়ুক, এমনটাই তো আমরা প্রত্যেকে চাই। তারপর সেই ফলস্বরূপ জন্ম নিল সেই কালজয়ী গান, যা আমাদের প্রত্যেকের অত্যন্ত কাছের, অত্যন্ত আবেগের। এবং আমরা যে গানটির কথা বলছি, দোলে দোদুল দোলে ঝুলনা, যে গানটি আমাদের বোধহয় প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে এই গানটি ছড়িয়ে রয়েছে এবং আমাদের ভীষণ কাছের একটি গান, এবং সেই গানই তোমাদের জন্য এই মুহূর্তে রাখছি। ফিরছি শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে একটা সুন্দর গানের পর।

তোমার সঙ্গে সুপ্রভাতের আড্ডায় রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু অস্মিতা। আজকে কথা বলছি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্মদিনে, তাঁর জীবনী এবং তাঁর শিল্পকর্ম সমস্তটাই নিয়ে। সালটা 1973, বন পলাশির পদাবলী ছবি করবেন উত্তম কুমার। সঙ্গীত পরিচালনার জন্য ডাকলেন তার প্রিয় মানবকে। প্রথম সেটিংয়ে গিয়ে মানবেন্দ্র দেখেন তিনি একা নন, শ্যামল মিত্র সহ আরও অনেকজন সঙ্গীতকার রয়েছেন। সবাই মিলে একই ছবিতে একসঙ্গে সঙ্গীত পরিচালনা করবেন ব্যাপারটা ঠিক পছন্দ হয়নি মানবেন্দ্রর। সরে দাঁড়ালেন এবং বললেন, এত অ্যামেচিওর ব্যাপার আমার ঠিক ভালো লাগছে না। অ্যামেচিওরিয়ানিজম তার পছন্দ নয়, গানের সঙ্গে তার জড়িয়ে পড়ার মধ্যে অদ্ভুত সব কাতরতা। আর তার জন্যই বোধহয় অমন বিচিত্রভাবে প্রথমবার সঙ্গীত পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন। চাপাডাঙ্গার বু, 1954 সাল, কাহিনী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। চিত্র পরিচালক নির্মল দে নিজেই বললেন ছবিতে কাজ কিন্তু হতে পারে। তখন তিনি সঙ্গীত জীবনের যাত্রা একদম শুরু করছেন, কিন্তু তার আগে পরীক্ষা দিতে হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাছে। মানে ভাবতে পারছো, স্বয়ং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাছেই পরীক্ষা দিতে হয়েছিল মানবেন্দ্র মুখোপাধ্যায়কে। ততদিনে প্লেব্যাকে অল্প বিস্তর নামধাম হয়েছে তার। 1975-এ ছোট একটুখানি আলাপ গিয়ে পরিচালক নির্মলবাবুর মন ছুঁয়েছিলেন তিনি, আর তারপরেই এসেছিল সেই প্রস্তাব। যাওয়া হলো তারাশঙ্করের টালা পার্কের বাড়িতে, এবং লাল ধুতি পরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন। এবং যখন তার সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হলো, মাথা তুলতেই নির্মলবাবুকে তিনি বললেন, না না হবে না, গল্পটা আমার খুব শক্ত, স্ক্রিপ্ট আমি লিখছি, তুমি কোনো পাকা সঙ্গীত পরিচালককে আনো। এরপর আর কোনো কথা নেই। কিছুক্ষণ বাদে

নিজে থেকেই তারাশঙ্কর বললেন, আচ্ছা দু কলম লিখে দিচ্ছি, সুর করো তো। কিন্তু কি লেখা, সিচুয়েশনটাই বা কি? যুবক সঙ্গীতকারের এ কথায় সেই প্রথম বোধহয় থমকে গিয়েছিলেন কাহিনিকা। মুখে শুধু বললেন, মহাতাপ মানে উত্তম কুমার, যিনি গাজনে শিব সেজে নৃত্য করছেন। গানের কথা লিখলেন এবং সেই কথাতে সুর করতে হয়েছিল মানবেন্দ্র মুখোপাধ্যায়কে। গান কি শিব হে অশিব শঙ্কর। এরপরেই ঢাকের তাল মাথায় রেখে কীর্তনের ঢঙে সুর বেঁধে গাইতে লাগলেন, একেবারে দাঁড়িয়ে উঠে। কিছুক্ষণ বাদে দেখলেন তারাশঙ্করও উঠে পড়েছেন এবং মুখে তার তৃপ্তির হাসি। গান থামলে নির্মল দেকে বললেন, একদম ঠিক জনকেই এনেছো, এই পারবে, আর কারো খোঁজ লাগবে না। গানের জন্য তিনি একদিকে আবেগী ছিলেন বটে, অন্যদিকে ছিলেন নাছোড় বান্দা। সে একেবারে ছোট থেকে ইন্টার কলেজ কম্পিটিশন, সেখানে কীর্তন, টপ্পা, চুংড়ির সঙ্গে রবীন্দ্রসঙ্গীতও গাইতে হবে। বাকিগুলো নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু রবীন্দ্রসঙ্গীত, বাড়ির পরিবেশ ভরপুর গানের ছিল তার, কিন্তু কোনোদিন রবীন্দ্রসঙ্গীতের চর্চা তেমন করা হয়নি। কাকার কাছে গেলেন, অর্থাৎ কাকা রত্নেশ্বর মুখোপাধ্যায়। তিনি বীর বিশাল সঙ্গীতজ্ঞ, বললেন, জর্জ বিশ্বাস অর্থাৎ দেবব্রত বিশ্বাসের কাছে তুই যা, পারলে ওই তোকে গাইড করতে পারবে। ভোরে লেকে জগিং করার অভ্যেস ছিল মানবেন্দ্রর। জর্জ বিশ্বাস তখন থাকতেন সাউদার্ন অ্যাভিনিউয়ে, দিনভর তার বাড়ির দরজা থাকতো খোলা। জগিং সেরে ঢুকে গেলেন শটাং দরজা, খুলে এলোমেলো ঘর, মশারি টাঙানো, ঘুমিয়ে রয়েছেন দেবব্রত বিশ্বাস। মশারি তুলে হাত দিয়ে তাকে ঠেলাঠেলি করতেই তিনি ধর্মড়িয়ে উঠে বসলেন, আপনি, এবং বললেন যে, আপনি ভারী অদ্ভুত লোক তো, না বলে কো এরকমভাবে ঘুমন্ত লোককে তো তুলে দিলেন, সর্বোপরি আমার বাড়ির ভেতর আপনি এলেন কি করে, এরকমভাবে না বলে কো কি কারুর বাড়িতে আসা যায়? ভয়ে দুপা পিছিয়ে দাঁড়িয়ে রইলেন মানবেন্দ্র। বাড়ির কর্তা বিছানা ছেড়ে উঠে মুখ ধুয়ে জাঁতি হাতে সুপারি কাটতে কাটতে আর চোখে খানিক চেয়ে দেখতে দেখতে বললেন, তা মশাইয়ের কি করা হয়? উত্তর এলো, ছাত্র। দেখে তো মনে হয় না ভালো কিছু কাজ করেন, তা আগমনের হেতু। ইন্টার কলেজ কম্পিটিশনে রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে, আপনার কাছে শিখব। তা জিজ্ঞেস করলেন দেবব্রতবাবু, প্রতিযোগিতা কবে? উত্তর এলো, আজ বিকেলে। জর্জ বিশ্বাস শুনে বাক্যহারা, এ ছেলে বলে কি? তখন মানবেন্দ্রবাবু বললেন, আমার কাকা রত্নেশ্বর মুখোপাধ্যায়, উনি আপনার কাছে পাঠালেন। এরপর সদয় হলেন জর্জ বিশ্বাস, গান শেখাতে বসলেন, ধরা দিয়েছি গো আমি আকাশেরও পাখি। কিছুক্ষণ বাদে তিনি অফিসে চলে গেলেন, কিন্তু তার বোনকে বলে গেলেন, যতক্ষণ না ওর গানটা ঠিক হচ্ছে ছাড়বি না। সে আর আটকানো যায়নি। কিছুক্ষণ বাদেই বোনের নিষেধ সত্ত্বেও মানবেন্দ্রবাবু ঘর থেকে তড়িঘড়ি বেরিয়ে গেলেন। কিন্তু বিকেলবেলা প্রতিযোগিতায় গিয়ে চমকে গেলেন তিনি। বিচারকদের আসরে কে ছিলেন জানো? ছিলেন স্বয়ং দেবব্রত বিশ্বাস। মানবকে দেখে উনি মুখ ঘুরিয়ে নিলেন, যেন চেনেনই না। প্রতিযোগিতায় তাকে তিনি কোনো নম্বরই দেননি, কিন্তু সবার বিচারেই প্রথম হয়েছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। এরপর আবার সাউদার্ন অ্যাভিনিউয়ের বাড়িতে দেখা করতে যেতেই তিনি তার গুরু অর্থাৎ জর্জ বিশ্বাস বললেন, শুনুন, আপনাকে একটা প্রতিজ্ঞা করতে হবে, এই আপনার প্রথম আর শেষ রবীন্দ্রসঙ্গীত গাওয়া, এ লাইন আপনার নয়। সেই থেকেই পারতপক্ষে রবীন্দ্রনাথের গানের ধারে কাছে যায়নি মানবেন্দ্র মুখোপাধ্যায়। সত্যি এরকম একজন মানুষ, যার সৃষ্টি, যার কর্ম, সমস্ত কিছুই আমাদের মনে চির অমর হয়ে রয়েছে, তার জন্মদিনে তাকে জানাই বিনম্র শ্রদ্ধা, এবং যার নাম বারবার বোধহয় আমাদের ডাকে, এবং সেই জন্যই তো উনি নিজেই বলে গেছেন, বারে বারে কে যেন ডাকে আমার।

0: এই শৌনক, মোবাইলের স্ক্রিনের দিকে ওভাবে তাকিয়ে কি ভাবছো বলো তো?
1: না, ভাবছি যে আমাদের এই জেনারেশনটা দিন রাত সোশ্যাল মিডিয়াতে এত ইস্যু নিয়ে পোস্ট করে, হ্যাশট্যাগ ট্রেন্ড করে, কিন্তু আমাদের আসল ভাবনাগুলো কোথায় জমা হচ্ছে বলো তো? মানে আমরা যে উন্নত, বৈষম্যহীন, প্রগতিশীল একটা ভারতবর্ষের স্বপ্ন দেখি, সেটা শোনার মতো সত্যি কি কেউ আছে জয়িতা?
0: দেখো, শোনার মতো জায়গা আছে বলেই তো পথ চলা, তাই না? ইতিহাস কখনো শুধু দূর থেকে দেখার জন্য তৈরি হয় না। ইতিহাস তৈরি হয় প্রশ্ন তুলে, স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নকে শব্দের রূপ দিয়ে।
1: শব্দের রূপ দিয়ে বলতে?
0: ঠিক যেমন ভাবে বহু বছর আগে তরুণ প্রজন্ম নিজের ভাবনার শক্তিতে দেশ গড়ার ডাক দিয়েছিল, সময় কারো জন্য থমকে থাকে না। সেই ভারতবর্ষ যেখানে ভয় নয়, সত্যের জয়গান গেয়ে ওঠে প্রতিটি মানুষ, যেখানে অশিক্ষা, বৈষম্য আর অন্ধকারে প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয় তরুণের মেধা, আমরা এমনই একটা ভূখণ্ডের স্বপ্ন দেখি যার চোখ থাকে ভবিষ্যতের মহাকাশে আর হৃদয়টা বাঁধা থাকে মাটির ভালোবাসায়।
1: তোমার হৃদয় লুকিয়ে থাকা সেই ভারতবর্ষ কেমন? কলমে রূপ নিক সেই স্বপ্নের ভারতবর্ষ। এই অগস্ট মাসের বলতে চাই এর বিষয়, তোমার স্বপ্নের ভারতবর্ষ।
0: অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের, সরাসরি মেল করতে পারো আমাদের, মেল আইডি yuvavanikolkata@gmail.com, এছাড়া চিঠি পাঠাতে পারো।
1: আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।
0: লেখা পাঠানোর শেষ তারিখ 24 অগস্ট 2026।
1: তাহলে আর দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরও একবার বলে দিই, অগস্ট মাসের বলতে চাই এর বিষয়, তোমার স্বপ্নের ভারতবর্ষ।
2: তাহলে বন্ধুরা, আর দেরি কিসের? অগস্ট মাসের বলতে চাই এর বিষয় কি সেটা তো তোমরা জানলি, তাহলে আর দেরি করে বোধহয় লাভ নেই, চটপট আমাদেরকে লেখা পাঠাও। আজকে সুপ্রভাতের আড্ডায় আমি কথা বলছিলাম মানবেন্দ্র মুখোপাধ্যায়কে নিয়ে, কারণ আজকে একটা বিশেষ দিন। আজকে সঙ্গীতশিল্পী এবং সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের

শুভ জন্মদিন। তার জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধা। আজকে তার জীবনের কিছু টুকরো টুকরো কথা তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম। তার কিছু অমর সৃষ্টি, কালজয়ী সৃষ্টি, যা গানের রূপ নিয়েছে, যা আমাদের মনে চিরস্থায়ী, চির অমর, সেই গানও তোমাদের শোনালাম। তোমার প্রিয় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের প্রিয় গান কি, তোমরা আমায় জানাতে পারো যুববাণী কলকাতার আজকের পোস্টার যেটা রয়েছে সেই পোস্টারের কমেন্ট সেকশনে। এবং দেখো, এই যে কথা বলতে বলতে কখন সময় গড়িয়ে গেল সত্যিই বুঝতে পারলাম না। 92 সালের জানুয়ারির মাসের 19 তারিখ হঠাৎই বাংলার জলসাঘরের ঝলমলে সেই মানব বাতিটা নিভে গেল। তখন তিনি 61, কিন্তু এই মহামানবের সেই কাজ রয়ে গেল অমর হয়ে। তার জন্মদিনে তাকে জানাই শত কোটি প্রণাম। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানালাম কথায় কথায়। কিন্তু হ্যাঁ, শুধুমাত্র তো কথা নয়, তার সৃষ্টি যেমন গানে রয়েছে, সেই গানই বরং তোমাদের আরও একবার শোনাই। তার তিনি যেমন আধুনিক বাংলা গান প্রচুর গেয়েছেন, পাশাপাশি নজরুলগীতিতে তিনি অনেকটাই দক্ষ ছিলেন, এবং সেই জন্য রাখলাম তাঁরই গাওয়া অন্যতম নজরুলগীতি কুহু কুহু কোয়েলিয়া। ফিরছি গানের পর।

মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্মদিনে শুনলাম ভীষণ সুন্দর একটা নজরুল গীতি। তবে আজকে আরও একটা দিন, তবে এই দিনটা আমাদের প্রত্যেকের কাছেই যে খুব আনন্দের তা একেবারেই নয়, অত্যন্ত দুঃখ।

0: একটি দিন, অত্যন্ত ভেঙে যাওয়ার দিন, স্মরণ করার দিন, ফিরে দেখার দিন। আজকে কথায় কথায় ফিরে দেখব সেই দিনটা, যে দিনে যার রক্তে রক্তাক্ত হয়েছিল আমাদের এই বাংলা, আমাদের পশ্চিম বাংলা, যার রক্তে আমরা আজ দাঁড়িয়ে আছি, যে ভিত, যে মাটি। সালটা 1905। বঙ্গভঙ্গের পর থেকেই বাংলার যুব সমাজ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত হতে শুরু করেছিলেন, এবং সেই সময়ে দাঁড়িয়ে ধীরে ধীরে কিছু দল যারা মনে করতে শুরু করেছিল যে অহিংসার মাধ্যমে নয়, সশস্ত্র সংগ্রামই হচ্ছে একমাত্র পথ স্বাধীনতা অর্জনের জন্য। এই সময় বাংলায় গড়ে ওঠে বিপ্লবী সংগঠন যুগান্তর, যার নেতৃত্বে ছিলেন দলের নেতা ঋষি অরবিন্দ ঘোষ, রবীন্দ্র ঘোষ, উল্লাসকর দত্ত প্রমুখেরা। তারা বোমা বানানো এবং অস্ত্র চালনার প্রশিক্ষণ শুরু করেছিলেন। সংগঠনের তরফ থেকে ব্রিটিশ অফিসারদের হত্যা করার পরিকল্পনা করা হয়। সালটা 1908। বিহারের মুজাফরপুরে রাত 8:30 ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি ইউরোপিয়ান ক্লাবের সামনে বোমা ছুড়লেন ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের উদ্দেশ্যে, কিন্তু দুর্ভাগ্যবশতই মৃত্যু হয় দুজন মহিলার। এই ঘটনার পর প্রফুল্ল চাকি পুলিশের হাতে ধরা পড়ার আগে আত্মহত্যা করলেন এবং ক্ষুদিরাম বসুকে গ্রেফতার করা হল। রায় শোনার পরে ক্ষুদিরামের মুখে এক অদ্ভুত হাসি দেখা যায়। কেন জানো? তা হল দেশপ্রেমের হাসি, দেশের জন্য আত্মবলিদানের হাসি, দেশকে স্বাধীন করবার অন্যতম প্রচেষ্টা, যে দিন দেখেছেন ক্ষুদিরাম বসুসহ প্রত্যেকে দিনের পর দিন, সেই হাসি ছিল তার মুখে। তার বয়স তখন খুবই কম। বিচারক কর্ণ্ডফ তাকে প্রশ্ন করলেন, তাকে যে ফাঁসিতে মরতে হবে সেটা কি সে বুঝতে পারছে? ক্ষুদিরাম আবার মুচকি হাসলেন। বিচারক ঘুরিয়ে আবার প্রশ্ন করলেন। ক্ষুদিরাম তখন বললেন, তার সেই বলে যাওয়া কথাগুলো আমাদের মনে চির অমর হয়ে থাকবে। তার রেখে যাওয়া কাজ, আমাদের দেশকে স্বাধীন করবার জন্য দৃঢ় চেতনা, যা আমাদের প্রত্যেককে বেঁচে থাকতে সাহায্য করে নতুন করে। তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ভোর 6:00। ফাঁসির মঞ্চে ওঠার সময় তিনি হাসিখুশি ছিলেন। ফাঁসি হওয়ার সময় ক্ষুদিরামের বয়স ছিল মাত্র 18 বছর 7 মাস 11 দিন, যেটা তাকে ভারতের কনিষ্ঠতম বিপ্লবী অভিধায় অভিষিক্ত করেছিল। এবং ক্ষুদিরামের ফাঁসির উদ্দেশ্যেই পীতাম্বর দাস লিখেছিলেন সেই বিখ্যাত লাইন, "একবার বিদায় দে মা, ঘুরে আসি।" আজকের দিনটা সত্যি ভীষণ অন্যরকম। আজকের দিনটা আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত দুঃখের একটি দিন। আবার এই দিনটাই আমাদের মতো প্রত্যেকটা তরুণ প্রজন্মকে নতুন করে বাঁচার রসদ যোগায় বোধ হয়, এবং এটাই শেখায় যে কোনোভাবেই অন্যায়ের সঙ্গে আপোষ করা উচিত না, প্রশ্ন করা উচিত, প্রতিবাদ করা উচিত। দেখো, আজকের দিনটা সত্যি ভীষণ অন্যরকম। আজকের দিনে অনেক কিছু ঘটনা ঘটেছে, সেই সম্পর্কে তো তোমাদের বললামই। তবে দেখো, আজকের দিনে যে যে ঘটনাগুলো তোমাদের বললাম, যেমন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্মদিন, পাশাপাশি আজকে অত্যন্ত দুঃখের দিন ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের অন্যতম একটা দিন, যে দিনে আমাদের প্রত্যেককে নতুন করে বাঁচার রসদ যোগায় এমন একটা দিন। তবে দেখো, এই যে অগস্ট মাস চলছে, এই অগস্ট মাসে যেমন আমরা স্বাধীনতা দিবসের একটা সপ্তাহ পাচ্ছি, পাশাপাশি পাচ্ছি তার পরের দিন অর্থাৎ 16 আগস্ট আরও একটা আনন্দের দিন। এই দিনটা আমাদের যুববাণীর সকল শ্রোতা বন্ধুদের জন্য, পাশাপাশি আমরা যারা যুববাণীর বন্ধুরা রয়েছি, সবার জন্যই ভীষণ আনন্দের দিন, সেলিব্রেশনের একটা দিন। এই সেই জন্মদিন উপলক্ষে যুববাণীর তরফ থেকে তোমাদের জন্য কিছু তো বলার রয়েছে, একটা কনটেস্ট রয়েছে, সেই সম্পর্কে চলো জেনে নিই।
1: রেডিও শুনতে ভালোবাসো?

0: অফিসিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
1: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
2: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
0: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলে এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
3: #YV56

শুনলাম রূপম ইসলামের কণ্ঠে এই দেশ আমার। আর যেহেতু অগস্ট মাস, আর অগস্ট মাস মানেই স্বাধীনতার একটা সপ্তাহ চলছে, পাশাপাশি অগস্ট মাস মানে কি, অগস্ট মাস মানে যুববাণীর জন্মদিন। আর এই যে যুববাণীর জন্মদিনে তোমার জন্য অনেক অনেক রকম সারপ্রাইজ রয়েছে, সেগুলো সম্পর্কে জানতে হলে কি করতে হবে, সেগুলো সম্পর্কে জানতে হলে অবশ্যই যুববাণী কলকাতার যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেই পেজটা তোমাদেরকে ফলো করতে হবে, পাশাপাশি যে ইনস্টাগ্রাম রয়েছে সেটাকেও তোমাদেরকে ফলো করতে হবে। আর কি করতে হবে, অবশ্যই প্রত্যেক দিন যুববাণীর বন্ধুরা তোমাদের জন্য যে যে অনুষ্ঠান সাজিয়ে রয়েছে সেই অনুষ্ঠানগুলো শুনতে হবে, তাহলেই তো পরবর্তী আপডেটগুলো তোমরা জানতে পারবে। আর এই যে কন্টেস্টের কথা বলছিলাম, সেই কন্টেস্টে যোগ দিতে হলে যদি আরও বিশদে জানতে চাও তাহলে চলে যাও যুববাণীর যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে, সেখানে তোমরা বাকি ডিটেলসটা পেয়ে যাবে। আর দেখো, এই যে যুববাণীর বন্ধুরা তোমাদের জন্য প্রত্যেক দিন কিছু না কিছু অনুষ্ঠান সাজিয়ে রাখে, আজকে সারাদিনে যুববাণীর প্রত্যেক বন্ধুরা তোমাদের জন্য কী কী অনুষ্ঠান সাজিয়ে রেখেছে সেই সম্পর্কে বরং তোমাদের একটু বলি। আজকে সকাল 11টায় যুববাণীর জন্মদিনের বিশেষ সপ্তাহের অনুষ্ঠান নিয়ে থাকছে সায়নী এবং অর্ণব। অনুষ্ঠান সম্প্রচারিত হবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। বেলা 12টা থেকে অল্প অল্প গল্পকথার আসরে থাকছে অর্হনা। অনুষ্ঠান সম্প্রচারিত হবে মৈত্রী প্রচার তরঙ্গে। সন্ধে 7টা থেকে অনাদি অতীত অনুষ্ঠান নিয়ে থাকছে সৌরভ। অনুষ্ঠান সম্প্রচারিত হবে মৈত্রী প্রচার তরঙ্গে।

তাহলে দেখো, তোমাদের সঙ্গে যখন আড্ডা দিতে বসি সত্যিই সময় কিভাবে বয়ে যায় তা বোঝাই যায় না। কিন্তু হ্যাঁ, ওই যে কোনো কিছু শুরু থাকলে তার তো শেষ থাকবেই, আর কোনো কিছু শেষ মানেই সেখান থেকে তো নতুন কিছু শুরু। এই যে নতুন কিছু শুরু কিভাবে হবে, আমি তোমার যুবমানির বন্ধু অস্মিতা যদি সুপ্রভাতের আড্ডা থেকে বিদায় না নিই তাহলে পরের যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানগুলোর তো কোনোভাবেই শুরু হতে পারবে না। তাই আমার মনে হয় আমাদের প্রত্যেক জীবনের ক্ষেত্রেই ওই চলে যাওয়ার সঠিক সময়টা জানতে হয় যে কোন সময় আমাকে যেতে হবে। কিছু কিছু সময় বোধ হয় ওই থেকে যাওয়াগুলো, মানে ওই যে ওই অল্প সময়ের থেকে যাওয়াগুলোই অনেক বেশি স্পেশাল হয়ে থাকে। মানে যদি তুমি সেইটাকে অনেকটা বেশি কন্টিনিউ করো তাহলে বোধ হয় অতটা স্পেশাল হয় না, যতটা না ওই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার প্রেজেন্সটা তুমি ফিল করাতে পারো তোমার কাছের মানুষকে। আর দেখো, এই যে যুববাণীর সুপ্রভাতের আড্ডায় তোমাদের সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা বললাম, আড্ডা দিলাম, তোমাদের অনুষ্ঠান কেমন লাগলো সেটাও তো তোমরা আমাকে জানাতে পারো। কীভাবে জানাবে? এই যে যুববাণী কলকাতার আজকে যে পোস্টার রয়েছে সেই পোস্টারের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে তোমরা জানাতে পারো তোমাদের মনের কথা এবং অনুষ্ঠান কেমন লাগলো সেই কথা। আজ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমার শরীর এবং মনকে যত্নে রেখো।

রজনীকান্তের গান শুনলেন কুন্তল চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন আধুনিক গান শিল্পী দেবারতী চট্টোপাধ্যায়। প্রথমে জটিলেশ্বর মুখোপাধ্যায়, তারপর মন্টু সরকার, তারপর আবার জটিলেশ্বর মুখোপাধ্যায়, তারপর দীপক বন্দ্যোপাধ্যায় এবং শেষে আবার মন্টু সরকারের লেখা আধুনিক গান শিল্পী দেবারতী চট্টোপাধ্যায়।

আধুনিক গান শুনছিলেন দেবারতি চট্টোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী কলকাতা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। রাজ্যে শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থানের বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাজ্য সরকার আজ এক বৈঠকে বসতে চলেছে। শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়ের পৌরোহিত্যে নবান্ন সংলগ্ন সভাঘরে ওই বৈঠকে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের উপস্থিত থাকার কথা। শিল্প সংক্রান্ত সংশ্লিষ্ট সহযোগীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে রাজ্যে নতুন শিল্প জমি নীতি নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। উল্লেখ, রাজ্য সরকার চলতি মাসেই নতুন শিল্পনীতি ঘোষণা করবে বলে এখনও পর্যন্ত স্থির রয়েছে। কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আগামীকাল রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। ওই দিনই সংশ্লিষ্ট আইনের সংশোধনী বিল পেশ করবে রাজ্য সরকার। বিধানসভার সচিবালয় সূত্রে জানা গেছে, সকালে 11টায় অধিবেশন শুরু হবে। দিনের কার্যসূচিতে পুর আইন সংশোধনী বিলই মূল বিষয় হলেও কমপ্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট নিয়েও আলোচনা হতে পারে। টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারি করতে চলেছে পুলিশ। আদালত সূত্রে জানা গেছে, এই হুলিয়া জারির জন্য পুলিশের কাছে তাদের পক্ষে আবেদন জানানো হয়, সেই মতোই আদালত এই অনুমতি দিয়েছে। এদিকে টুলুর বিভিন্ন ডেরা থেকে পুলিশ যে সমস্ত ডিসিআর নথি উদ্ধার করেছে তা যাচাই করে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর জানিয়েছে সেগুলি জাল। ওই নথি ব্যবহার করে প্রতি বছর বিপুল পরিমাণে আর্থিক অনিয়ম করা হয়েছে। বিশেষ সরকারি আইনজীবী বিভার চট্টোপাধ্যায় আদালতে জানান, টুলুর ম্যানেজার ধৃত শীতেশ প্রামাণিক ও নঈমুদ্দিনকে জেরা করে তদন্তকারীদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এসেছে। শীতেশকে 21 আগস্ট পর্যন্ত জেল হেফাজত এবং নঈমুদ্দিনকে 4 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গল লাগোয়া একটি বাড়িতে তল্লাশি চালিয়ে টুলু মণ্ডল ঘনিষ্ঠ 3 জনকে আটক করেছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে ওখানে বসবাস করছিল। অন্যদিকে পূর্ব বর্ধমানের আউশ গ্রামে ভেদিয়া অঞ্চলে কাটাটি কুড়ি গ্রামে টুলুর ঘনিষ্ঠদের বাড়িতে বীরভূম জেলা পুলিশ গতকাল তল্লাশি চালায়। এনসিপিআই সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া অবশেষে কোচবিহারের সিরতাইতে নিজের বাড়িতে ফিরেছেন। গতকাল গভীর রাতে স্ত্রী সঙ্গীতা বসুনিয়াকে সঙ্গে নিয়ে কড়া পুলিশি প্রহরায় বাড়ি ফেরেন তিনি। খবর ছড়িয়ে পড়তেই বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। উল্লেখ, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যোগ দেন শ্রী বসুনিয়া। এদিকে বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বিধায়ক সঙ্গীতা রায়ও সিতাইয়ে নিজের বাড়ি ফিরেছেন। গত 4 মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তারা বাড়ি ছেড়েছিলেন। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা শহর রাজ্যের বিভিন্ন জেলায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের লক্ষ্যে রাজ্য সরকার 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কর্মসূচিকে সফল করে তোলার জন্য প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আবেদন জানান। হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে কলকাতা শহর রাজ্যের বিভিন্ন জেলায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। কলকাতায় এই উপলক্ষে গোষ্ঠপাল সরণি থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত মিছিলের নেতৃত্ব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের তরফে সরকারিভাবে এবার রাখি বন্ধন উৎসবও পালন করা হবে।
1: এবারে রাখি বন্ধন উৎসবকে সরকারিভাবে পালন করার আমি ঘোষণা এখান থেকে করলাম। শুধু ধর্মীয় মাহাত্ম নয়, আমাদের সবার বন্ধনকে আরো সুদৃঢ় করে আমরা যাতে এই পশ্চিমবঙ্গকে নবনির্মাণ করতে পারি, ভারত সেরা করতে পারি।
0: বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ 119তম আত্মবলিদান দিবস। রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানে বীর এই শহীদের স্মৃতি তর্পণ করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মহবনী গ্রামে ক্ষুদিরাম বসুর পৈতৃক বাসভূমিতে যাবেন। সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানে ক্ষুদিরামের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করবেন তিনি।

প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও আজ ক্ষুদিরামের আত্মবলিদান দিবসে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। মুখ্যমন্ত্রী আজ বাঁকুড়া সফরে যাচ্ছেন, এই নিয়ে গত তিন মাসে তৃতীয়বারের জন্য তাঁর বাঁকুড়া সফরে যাওয়ার কথা। বাঁকুড়ায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের আওতাধীন জেলাগুলির আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে উন্নয়ন বিষয়ক বৈঠক করবেন তিনি। কলকাতার একটি স্কুলে 24 জন ছাত্রছাত্রী গতকাল অসুস্থ হয়ে পড়লে তাদের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেকেরই জ্বর, পেটে ব্যথা, বমির উপসর্গ ছিল। মিড ডে মিলের খাবার, পানীয় জলে বিষক্রিয়া নাকি সংক্রমণজনিত কারণে এই অসুস্থতা তা খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী শরদ দত্ত মুখোপাধ্যায় গতরাতে ওই ছাত্রীদের দেখতে হাসপাতালে যান। আড়াই মাসের বেশি বন্ধ থাকার পর কলকাতায় আবার চালু হল জন্ম মৃত্যু শংসাপত্রের কেন্দ্রীয় পোর্টাল। স্বাস্থ্যভবন সূত্রে জানা গেছে, শুধুমাত্র কলকাতাতে আপাতত এই পোর্টাল চালু হয়েছে। উল্লেখ্য, 20 মে থেকে পোর্টালটি আংশিক বন্ধ করে দেওয়া হয়েছিল। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 12:30।

শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে যন্ত্র সঙ্গীত তবলা দেবজিৎ পতিতুণ্ডুই, তাল ঝাঁপতাল হারমোনিয়াম রথীন্দ্রনাথ চক্রবর্তী, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। পরবর্তী ঘোষণা একটু পরেই।

শুনলেন রজনীকান্তের গান কুন্তল চক্রবর্তী, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন উর্বশী, উপস্থাপনায় অঙ্কিত শর্মা।

শুনলেন অম্বরীশ ভৌমিকের কণ্ঠে নজরুল গীতি, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠান দর্পণ, উপস্থাপনায় অঙ্কিত শর্মা।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখনকার অনুষ্ঠান ফিল্ম মিউজিক। এই অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি শুনবেন সাবুত ছায়াছবি থেকে, লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের।

শুনলেন হিন্দি ছায়াছবির গান। ফিল্ম মিউজিক অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলো হার্টজে। একটু পরেই বাংলায় খেলার খবর।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। নর্থ ইস্ট ইউনাইটেড ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। ইস্ট বেঙ্গল আগামীকাল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে কুয়েতের আল আরবি এসসির বিরুদ্ধে খেলবে। এফআইএইচ বিশ্বকাপ হকির গ্রুপ বিভাজন আজ অনুষ্ঠিত হয়েছে। আফগানিস্তান একদিনের ক্রিকেট বিশ্বকাপ 2027 খেলা নিশ্চিত করেছে। আসছি বিস্তারিত খবরে। নর্থ ইস্ট ইউনাইটেড ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। গুয়াহাটিতে আজ তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নর্থ ইস্ট 3-1 গোলে এফসি ওয়ানকে হারিয়ে অপরাজিত থেকে শেষ আটে পৌঁছেছে। নর্থ ইস্টের হয়ে পার্থিব গগৈ দুটি ও আলাদিন আজারেই একটি গোল করেছেন। এফসি ওয়ানের হয়ে মোহাম্মদ ইলিয়াস একমাত্র গোলটি করেন। তিন ম্যাচ খেলে

0: তিন পয়েন্ট সংগ্রহ করে ডুরান্ড কাপ ফুটবলে তাদের এবারের অভিযান শেষ করেছে এফসি ওয়ান। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ সন্ধ্যায় ডুরান্ড কাপ ফুটবলের ম্যাচে নংশেহে এসসি মুম্বাই এফসির মুখোমুখি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নংশেহে 2-0 গোলে এগিয়ে আছে। মোহামেডান স্পোর্টিং আগামীকাল ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগে তাদের শেষ ম্যাচে আর্মি ফুটবল টিমের বিরুদ্ধে খেলবে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে আজ ব্যারাকপুর স্টেডিয়ামে কালীঘাট মিলন সংঘ 1-0 গোলে ক্যালকাটা কাস্টমস ক্লাবকে হারিয়ে দিয়েছে। গোল করেছেন মোহাম্মদ সাকিরুল আলী। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল এএফসি চ্যাম্পিয়ন্স লীগ 2 ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে ইস্টবেঙ্গল কুয়েতের ক্লাব আল আরাবি এসসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। এই ম্যাচে যে দল জয়ী হবে সেই দল প্রতিযোগিতার গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল। কুয়েত প্রিমিয়ার লিগে খেলা আল আরাবি স্পোর্টিং ক্লাব গত মরশুমে দ্বিতীয় স্থানে শেষ করেছে। এখনও পর্যন্ত 60টি ট্রফি জয় করেছে কুয়েতের এই জনপ্রিয় ফুটবল ক্লাব। ইস্টবেঙ্গল ক্লাবের উদ্যোগে আগামী বৃহস্পতিবার স্পোর্টস ডে পালিত হবে। ওই দিন ক্লাবের প্রাক্তনদের এক প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। ক্লাবের পক্ষ থেকে কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অস্মিতা দে এবং অনূর্ধ্ব 20 এশিয়ান অ্যাথলেটিক্স 4x100 মিটার রিলেতে সোনাজয়ী নাসিফা খাতুনকে সম্মানিত করা হবে। প্রাক্তন ফুটবলার সুধীর কর্মকারের নামাঙ্কিত প্লেয়ার্স বক্সেরও উদ্বোধন হবে সেদিন। এফআইএইচ হকি বিশ্বকাপ 2026-এ 16টি দলের গ্রুপ বিভাজন বা ড্র আজ অনুষ্ঠিত হয়েছে। পুরুষদের খেলায় পুল ডিতে ভারত রয়েছে, এছাড়া রয়েছে পাকিস্তান, ইংল্যান্ড এবং ওয়েলস। 15 আগস্ট প্রতিযোগিতার প্রথম দিনেই ওয়েলসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারত অভিযান শুরু করবে। পুল এতে রয়েছে আর্জেন্টিনা, জাপান, নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ড। পুল বিতে রয়েছে বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, মালয়েশিয়া। গ্রুপ সিতে রয়েছে অস্ট্রেলিয়া, স্পেন, আয়ারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। এবারের প্রতিযোগিতার যৌথ আয়োজক বেলজিয়াম ও নেদারল্যান্ডস। প্রতিযোগিতা চলবে 30 আগস্ট পর্যন্ত। এফআইএইচ হকি বিশ্বকাপ 2026-এর মহিলাদের ড্রতে ভারত রয়েছে পুল বিতে। এই গ্রুপে অন্য দলগুলির মধ্যে রয়েছে চীন, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। পুল এতে রয়েছে অস্ট্রেলিয়া, চিলি, জাপান, নেদারল্যান্ডস। পুল বিতে আছে আর্জেন্টিনা, জার্মানি, স্কটল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র। পুল সিতে স্থান পেয়েছে বেলজিয়াম, স্পেন, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড। প্রতিটি পুল থেকে শীর্ষ দুটি দল একটি অন্তর্বর্তী পর্বে খেলার সুযোগ পাবে। এরপর পদকের জন্য সরাসরি নকআউট পর্ব শুরু হবে। রশিদ খানের অলরাউন্ড পারফরম্যান্সে ভিত্তি করে আয়ারল্যান্ডকে হারিয়ে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি 2027 ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আফগানিস্তান। সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে গতকাল আফগানিস্তান 3 উইকেটে জয় পেয়েছে। টানা দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রশিদ। আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া আগামী 30শে সেপ্টেম্বরের আগে ওয়ানডে র্যাঙ্কিংয়ের নিরিখে শীর্ষ 8টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে। 91 রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান রয়েছে 8 নম্বরে। নাইজেরিয়ার লাগোসে অনূর্ধ্ব 23 কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই ভারত 4টি সোনাসহ 17টি পদক জিতেছে। পুরুষদের স্যাবারিমেন্টে নিখিল ওয়াগ সোনা জিতেছেন, লক্ষ্য বৎসের পেয়েছেন রূপো, অশ্বিনী আরিয়া ও লাইশরাম মোরাম্বা ব্রোঞ্জ পেয়েছেন। পুরুষদের ফয়েলে তেজস পাতিল রূপো এবং হেমাস সানামশ্যাম ব্রোঞ্জ পেয়েছেন। পুরুষদের ইপেতে লোকেশ ভেমানি রূপো এবং শৌরে অশ্বিনী ও গডউইন অ্যাঙ্কেস ব্রোঞ্জ পেয়েছেন। দাবায় সিঙ্কফিল্ড কাপে ভারতীয় গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানানন্দা মার্কিন গ্র্যান্ডমাস্টার স্যাম সেভিয়ানের সঙ্গে ড্র দিয়ে অভিযান শুরু করেছেন। ইতালীয় বংশোদ্ভূত মার্কিন গ্র্যান্ডমাস্টার ফ্যাবিয়ানো কারুয়ানা ডাচ দাবাড়ু জর্ডেন ভ্যান ফরেস্টকে হারিয়ে দিয়েছেন। জাভোকিট সিন্দারভ ও লেভান অ্যাডোনিয়ান, ভিনসেন্ট কেইমার ও ওয়েসলি সো এবং অনিশ গিরি ও ম্যাক্সিম ভার্সিয়েল আগ্রেভের ম্যাচগুলি ড্র হয়েছে। এদিকে কেয়ার্নস কাপে মহিলাদের বিভাগে দিব্যা দেশমুখ স্বদেশীয় বৈশালী রমেশবাবুকে পরাজিত করেছেন। কানাডিয়ান ওপেন টেনিসে বিশ্বের প্রাক্তন 1 নম্বর খেলোয়াড় ইগা সুইয়াটেক মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। সেমিফাইনালে তিনি প্রতিযোগিতার 9ম বাছাই ইউক্রেনের এলিনাস ভিটোলিনার মুখোমুখি হবেন। খেলার খবর শেষ হলো, পরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী, আ রিভিউ অফ টুডেজ পার্লামেন্ট প্রসিডিংস রেড বাই অভিনীত শুক্লা। ফার্স্ট ফ্রম দ্য রাজ্যসভা, রাইটার ইজ কুমার রাহুল অফ পিটিআই। The Rajya Sabha today passed the Tribunals Reforms Bill 2026, which aims to set up a National Tribunal Commission to select chairpersons and members for various tribunals across the country. The bill was passed by a voice vote following a brief discussion in the upper house amid a boycott by opposition parties. The bill seeks to improve efficiency, ensure independence, transparency and uniformity in the qualifications, appointment, terms and conditions of service of chairpersons and members of various tribunals. It also proposes to establish a National Tribunals Commission. Earlier, opposition INDIA bloc parties staged a walkout from the upper house in the post-lunch sitting after

ধন্যবাদ সোনুজি। সঞ্চালক সোনু সুদ। রোহিণীজি, বিকশিত ভারত জি রামজি আগামী পয়লা জুলাই থেকে রূপায়িত হতে চলেছে। গ্রামীণ কর্মসংস্থান এবং জীবিকার ক্ষেত্রে এটি একটি রূপান্তরমূলক সংস্কার। আপনি যদি আমাকে বলেন যে এই আইন রূপায়ণের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি কি এবং এর জন্য কি প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোহিণী আর ভাজি ভাকরি বলেন, সোনুজি, এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাকে বলতে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দেশের গ্রামীণ কর্মসংস্থান পরিকাঠামো ক্ষেত্রে সম্ভবত এই প্রকল্প অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে, কারণ দীর্ঘ 20 বছর পর এই বিকশিত ভারত জি রামজি 2025 আমরা পাচ্ছি। গত 11ই মে ভারত সরকার এই আইনের বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী 1লা জুলাই এটি বলবৎ হওয়ার সঙ্গে সঙ্গে এমজি নারেগা বাতিল হয়ে যাবে। এ এক ঐতিহাসিক মুহূর্ত। দেশের গ্রামীণ কর্মসংস্থানের ইতিহাসে বিকশিত ভারত জি রামজি প্রকল্প শুধুই কর্মসংস্থান গ্যারান্টি কাঠামো নয়, এটি আসলে গ্রামীণ ভারতকে 2047-এর বিকশিত ভারতের রূপান্তরিত করার আসল পরিকাঠামো। দেশের 60-65% জনসংখ্যা গ্রামীণ এলাকায় বসবাস করে। আমাদের কৃষকরাও সেখানে থাকেন। গ্রামীণ মানুষকে সুনিশ্চিত কর্মসংস্থানের আওতায় এনে গ্রামীণ অর্থনীতিকে জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র কর্মসংস্থানের দিক থেকেই নয়, গ্রামের মানুষকে বিকশিত রূপে গড়ে তোলা এই আইনের অন্যতম লক্ষ্য। তাই ভিবিজি রামজি আইন এই সবগুলিকে একসাথে নিয়ে চলতে চায়। বছরে 125 দিনের সুনিশ্চিত কাজের পাশাপাশি কাজ দিতে না পারলে বেকার ভাতা দেওয়ার সংস্থানও রয়েছে এর মধ্যে। কেউ যদি কাজ চেয়েও 15 দিনের মধ্যে কাজের সুযোগ না পায়, তাহলে সে বেকার ভাতা পাওয়ার উপযোগী বলে গণ্য হবে। ভাতা পাওয়ার গ্যারান্টি এই আইনকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। সময় মতো মজুরি দেওয়াও এই আইনের এক গুরুত্বপূর্ণ অংশ। এই আইনে সময় মতো মজুরি দেওয়ার নির্দিষ্ট সংস্থান রয়েছে। মাস্টার রোল বন্ধ হয়ে যাওয়ার 15 দিনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মজুরির টাকা জমা পড়বে। দেশের জনধন অ্যাকাউন্টের পাশাপাশি সর্বত্র আধার ও মোবাইল নম্বর সংযুক্ত করা হয়েছে। এর ফলে আধারযুক্ত অ্যাকাউন্টে 15 দিনের মধ্যে মজুরি জমা পড়াটা নিশ্চিত করা যাবে। যদি কোনো কারণে 15 দিনের মধ্যে মজুরি জমা না পড়ে, তাহলে দেরির জন্য ক্ষতিপূরণের সংস্থান রয়েছে। শ্রমিকরা দেরিতে মজুরি পাওয়ার জন্য ক্ষতিপূরণ পাবেন। বিকশিত ভারত জি রামজি প্রকল্পের আইন অনুযায়ী মজুরির হার এমজি নারেগার থেকে বেশি হবে। আরও বেশি মজুরি, অধিক গ্যারান্টি এই আইনের অন্যতম বৈশিষ্ট্য। এই প্রকল্পে কাজ করতে আসা মানুষজন শুধু যে কর্মসংস্থানের সুবিধা পাবেন তাই নয়, তারা এর গ্যারান্টিও পাবেন। একথা আপনি মানবেন যে 2005-এর ভারত থেকে 2025-26 সালের ভারত অনেকটাই আলাদা। মানুষ এখন অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী। তারা তাঁদের গ্রামকে উন্নত দেখতে চায়। শহর এলাকার নাগরিক সুযোগ সুবিধা যাতে তাঁদের গ্রামেও পাওয়া যায়, সেদিকেই তাঁদের লক্ষ্য। সুতরাং তারা এমন কোনো কাজ করতে চায় না যা উৎপাদনমুখী নয়, মর্যাদাপূর্ণ কাজের দিকেই তাঁদের আকাঙ্ক্ষা। সেদিক থেকে ভিবি জি রামজি প্রকল্প আরও বেশি কাজ করবে। 4টি ক্ষেত্রকে এ ব্যাপারে চিহ্নিত করা হলো। একটি হলো জল সুরক্ষা। সেচের পাশাপাশি পানীয় জলের চাহিদা পূরণ গুরুত্বপূর্ণ, এটি হলো প্রথম ভাবনা। দ্বিতীয়, গ্রামীণ পরিকাঠামো, কৃষি পণ্যকে বাজারজাত করা, জীবন জীবিকার ক্ষেত্রে এই পরিকাঠামো গুরুত্বপূর্ণ। মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী গঠন ও তাঁদের কাজকর্মের পাশাপাশি জলবায়ুর সঙ্গে মানানসই পরিকাঠামো তৃতীয় ও চতুর্থ ভাবনা হিসেবে কাজ করবে। সঞ্চালক সোনু সুদ, রোহিণীজি, আমাদের দেশ প্রযুক্তি ও ডিজিটাইজেশনের দিক থেকে দ্রুত এগিয়ে চলেছে। দেশের প্রত্যন্ত এলাকাতেও পরিবর্তন এসেছে। গ্রামীণ জীবিকার ক্ষেত্রে নতুন নতুন উপায় খুঁজে বের করা হচ্ছে। আগের থেকে এটা একটা পাল্টে যাওয়া পরিস্থিতি। আপনি কি মনে করেন যে পরিবর্তনশীল বাস্তবতার সঙ্গে সঙ্গতি রেখে এই ভিবিজি রামজি আইন গ্রামীণ অর্থনীতির পাশাপাশি দেশের উন্নয়নে গ্রামীণ ভারতকে প্রস্তুত করতে পারবে? রোহিণী আর ভাজি ভাকরি বলেন, সোনুজি, আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। আমাদের গ্রামাঞ্চলে প্রচুর সম্ভাবনা রয়েছে। এই ভিবিজি রামজি আইন গ্রামাঞ্চলের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারবে। বিকশিত গ্রাম পঞ্চায়েত পরিকল্পনা এখন প্রস্তুত করা হবে। গ্রাম সদর এই কাজ করবে।

একীকরণ এই কাজের এক মুখ্য উদ্দেশ্য। প্রযুক্তির সাহায্যে সম্ভাব্য পরিকল্পনা এমনভাবে প্রস্তুত করা হচ্ছে যাতে বিকশিত ভারত 2047-এর প্রেক্ষাপটে পঞ্চায়েতগুলি গড়ে তোলা যায়। কোনো একটি পঞ্চায়েতের যদি উন্নয়নের দিশায় 30 রকম ভিন্ন ভিন্ন কাজ করার প্রয়োজন পড়ে, সেগুলি একসঙ্গেই করা হবে এবং সেক্ষেত্রেও প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে। এই চাহিদা পূরণ করার জন্য কর্মসংস্থানের গ্যারান্টির সংখ্যা বাড়িয়ে 125 দিন করা হয়েছে। আইনগত সংস্থান থাকায় এই বিকশিত ভারত পঞ্চায়েত পরিকল্পনা গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় চালিকা শক্তি হিসেবে কাজ করবে। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো স্বয়ম্ভর গোষ্ঠী যদি ক্ষুদ্র উদ্যোগের কাজ করে, তা অর্থনীতির পরিকাঠামোকে সামগ্রিকভাবে গ্রামীণ এলাকার বিকাশে কাজে লাগাতে পারবে। বিকশিত ভারত জি রামজি ব্যবহার করে যদি আপনি একটি অমৃত সরোবর তৈরি করেন এবং মৎস্য দপ্তরকে মৎস্য চাষে উৎসাহিত করেন, তাহলে সেখানে মাছের যোগান শৃঙ্খল তৈরি হবে, গ্রামীণ অর্থনীতিরও বিকাশ ঘটবে, অদক্ষ শ্রমিকরাও 125 দিনের সুনিশ্চিত কাজের সুবিধা পাবেন। আমার মনে হয় গ্রামীণ ভারতের যা যা প্রয়োজন তার সব কিছুই এই আইনের আওতায় একসঙ্গে ঘটবে। সঞ্চালক সোনু সুদ, কেন্দ্র এই প্রকল্পের খসড়া বিধি জনপরিসরে প্রকাশ করেছে। এ ব্যাপারে কারো কোনো পরামর্শ বা আপত্তি থাকলে 20 জুনের মধ্যে তাদের বক্তব্য জানাতে পারবেন। 1 জুলাই থেকে যেহেতু আইনটি রূপায়িত হতে চলেছে, আপনি আমাকে বলুন কিভাবে সাধারণ নাগরিক বা সংগঠন এগুলি দেখতে পেয়ে তাদের মতামত জানাতে পারবেন। রোহিণী আর ভাজি ভকরি বলেন, গত 22 মে আইনটির বিধির বিজ্ঞপ্তি জারি হয়েছে। গ্রামোন্নয়ন মন্ত্রকের ওয়েবসাইট এবং ই গেজেটে তা পাওয়া যাচ্ছে। আমরা রাজ্যগুলিকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলেছি সংশ্লিষ্ট তালিকা, লিঙ্ক, ঠিকানা এবং সব কিছু যাতে জনগণের কাছে পৌঁছায় তা সুনিশ্চিত করতে হবে। আমরা একটি ইমেল আইডিও দিয়েছি যাতে পরামর্শ পাঠানো যাবে। এই আইনে মোটামুটি 8 ধরনের বিধিনিয়ম রয়েছে। কেন্দ্রীয় গ্রামীণ রোজগার গ্যারান্টি কাউন্সিল থাকবে, এটা হবে ভারত সরকারের স্তরে একটি নিয়ম হলো সেটি, জাতীয় পর্যায়ের স্ক্রিনিং কমিটি হলো আরেকটি। আগ্রহী মানুষ এই বিধিনিয়মগুলি দেখলে অভিযোগ নিষ্পত্তিকরণের বিষয়গুলি জানতে পারবে। এমজি নারেগার ক্ষেত্রে অনেক সময়ই নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগের নিষ্পত্তি হতো না। রাজ্যগুলির মধ্যে অর্থবণ্টন, কাজ এবং জব কার্ডের বিষয়গুলিও নিয়ে কিছু বিধি আছে। কিছু নির্দিষ্ট পাপকাঠির ভিত্তিতে ভারত সরকার রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পদ বণ্টন করবে। এই আর্থিক সম্পদের সুষম বণ্টন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই মাপকাঠি সংক্রান্ত আরও একটি বিধিনিয়ম রয়েছে। প্রশাসনিক খরচ সংক্রান্ত আরও কিছু নিয়মকানুন গুরুত্বপূর্ণ। আমি সকলকে অনুরোধ করব, বিশেষ করে এই অনুষ্ঠানের শ্রোতাদের, যে আপনারা এই বিধিনিয়মগুলি ভালো করে দেখে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আইনটিকে আরও সুষ্ঠু করে তুলুন। সঞ্চালক সোনু সুদ, রোহিণীজি, এই জুন মাসেই এমজি নারেগা ভিবিজি রামজি প্রকল্পে রূপান্তরিত হচ্ছে। এই সুষ্ঠু রূপান্তরের জন্য যাতে কাজে কোনো ফাঁক না থাকে, তার জন্য কি প্রস্তুতি নেওয়া হয়েছে? রোহিণী আর ভাজি ভাকরি, যেসব মানুষ বর্তমানে এমজি নারেগার আওতায় কাজ করছেন, 30 জুন পর্যন্ত তারা সেই কাজ করে যাবেন। এই জন্য ভারত সরকার বাজেটে অর্থসংস্থান রেখেছে। এই অর্থবছরের প্রথম 2 মাসে এমজি নারেগার জন্য 26,971 কোটি টাকার তহবিল দেওয়া হয়েছে। 1 জুলাই ভিবিজি রামজি বলবৎ হওয়ার সঙ্গে সঙ্গে এমজি নারেগার জব কার্ড যাচাই করে ভিবিজি রামজিতেও কার্যকর করা হবে। ই কেওয়াইসির সাহায্যে 92%-এরও বেশি এমজি নারেগার জব কার্ড যাচাই করা হয়েছে। তাই নতুন করে গ্রামীণ মানুষকে জি রামজির জন্য নাম নথিভুক্ত করা বা নতুন কার্ড করার দরকার পড়বে না। নিরবিচ্ছিন্নভাবে এই কাজ চলবে। সঞ্চালক সোনু সুদ, ভিবিজি রামজি প্রকল্পে গ্রামীণ মানুষদের কি কাজের নমনীয়তা বা বিকল্প থাকবে? রোহিণী আর ভাজি ভকরি বলেন, একদম থাকবে। এমজি নারেগায় 266 ধরনের কাজ ছিল, নতুন প্রকল্পে এই তালিকায় কাজের সংখ্যা 318 হচ্ছে।
স্থান।

স্থানীয় চাহিদা অনুযায়ী রাজ্যগুলির অনুরোধ মতো কাজেরও অনুমতি দেওয়া হবে। এমজি নারেগার থেকেও আরও ব্যাপক ও বিস্তারিত কাজের সুযোগ থাকবে এই নতুন ভিভিজি রামজি প্রকল্পে। একই সঙ্গে দক্ষ, অদক্ষ এবং অর্ধদক্ষ শ্রমিকরা কাজে ভাগ নিতে পারবেন। তবে অদক্ষদের মজুরির অংশটাই কেবল নিশ্চিত হবে। তবে এটাও ঠিক যে দক্ষ এবং অর্ধদক্ষ শ্রমিক ছাড়া স্থায়ী সম্পদ আমরা তৈরি করতে পারবো না। সঞ্চালক সোনু সুদ, রোহিণীজি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দিষ্টভাবে আলোকপাত করার জন্য। রোহিণী আর ভাজি ভকরি বলেন, আপনাকেও ধন্যবাদ। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনলাম বিকশিত ভারত গ্যারান্টি রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ আইন 2025-এর মূল বৈশিষ্ট্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ প্রভাব সম্পর্কে আলোচনার সম্প্রচার। এতে অংশ নিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের যুগ্ম সচিব রোহিণী আর ভাজি ভকরি এবং সোনু সুদ। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত airnsdtalks@gmail.com, আরেকবার বলছি airnsdtalks@gmail.com অথবা 9289-094-044, আরেকবার বলি 9289-094-044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে। শুনলেন স্পটলাইটের বাংলা রূপান্তর।

গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।

0: সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
1: একটু পরেই খবর দিল্লি কেন্দ্র থেকে।

মুক্তির মাস, পরাধীনতা শৃঙ্খল মোচন করে প্রিয় স্বাধীনতা অর্জনের মাস। কিন্তু শুধু তো রাজনৈতিক স্বাধীনতা নয়, সামাজিক, অর্থনৈতিক বা ব্যক্তি স্বাধীনতাও সমান গুরুত্বপূর্ণ। তাই লড়াই আজও শেষ হয়নি। ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, অন্ধবিশ্বাস, বিদ্বেষ, বিভাজন সব কিছু থেকে মুক্তির জন্য সে শিকলগুলো ভেঙে ফেলার স্বপ্ন দেখা খুব জরুরি। তাই আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। শুধুমাত্র সপ্তম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি edu.caitiown@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম আগস্ট 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 17 আগস্ট 2026। আরও একবার মনে করিয়ে দিই, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন।

রামধনু কলম সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসের রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। আগস্ট মাস

এবারে শুনবেন মনীষা কৈরালা ও ববি দেওয়াল অভিনীত গুপ্ত ছায়াছবি থেকে উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে এই গানটি।

मन मन सिनेमा থেকে আরেকটি গান উদিত নারায়ণ ও অলকে আগ্নিকের দ্বৈত কণ্ঠে।

শুনছেন অভিনেত্রী মনীষা কৈরালা অভিনীত বিভিন্ন ছায়াছবির গান। এবারের গানটি শুনবেন মনীষা কৈরালা ও সলমান খান অভিনীত খামোশি ছায়াছবি থেকে। কবিতা কৃষ্ণমূর্তি ও কুমার শানুর দ্বৈত কণ্ঠে গাওয়া একটি গান।

এবারে শুনবেন অনিল কাপুর ও মনীষা কৈরালা অভিনীত 1942 লাভ স্টোরিজ ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান।

1942 আ লাভ স্টোরি থেকে কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈতকণ্ঠে আরেকটি গান।